আকাশবাণী চুরচানপুর হিচে থাদো প্রোগ্রাম আহং কে পাটনা এফ এম মেঘাহার সাকলখ পয়েন্টলি তুজিং কাহি জি থংবই কিপগেন লে আলোয় হো আকোনা পথেন বা চৈলা তাই দোহি আমা সপেন্দিং গাইজতে হিংজিং পথেন

0: আথিম থা আতানা হি না ইতি আথিম থা আম ইতি আহিলে আচা তে নি চু তুই খায় আচিহন ফলে তুই বেল হন আতো চু আবু বং পি তান ইপিজে আবু বং হাম ইতি আহিলে লেন্দো তে নি উচা চু তুই খায় আচির হন ফালে আুই বেল হন আবন জি আচু আবেল হন তুই দিম থে লিং চুটেংলে আবেল বেলা তুই খায় আচি কাল হন আচু পকিল তো আনি কি জাম মংদিং তি আগো না হি না হে তেচু নু তিং নেমিন আথিল গোন আতো অগোনচু আতো অগোন বং বংচুন আচা তে নি তুই খায় আচি কাল হনচুন পকিল তো অনেক কি জাম মং হন তা হে লেন্দৌলে আনাউজং লাল তিন তুই খায় আচি হন আনচেন হুম কিলে হন তা হিলে আনু কমাচু না আুই বেল হন আবন্থু চু সৈদিঙ তে আহং হন হিলে ইন আহং লুন হনচুন আনুচু আহল মহল হন তা হে আকৌ আকৌ হন বাঙিন আনু আদন বুৎ হন তপন চুফাচুন আইন মাই নুপি খাতনুচুন লেন্দৌ তে নি আচুন আনুচু পকিল তো আকি জাম মংথুচু আনসৈ তা হে হে তেচুন হিচে আনসা পাচুন লেন্দো তে নি উচা লুসেম হন দানু না আনু মুদিং কিনেম তা ইহু হনা হিলে আনু আনউম লুন হা কাকমিন আকাপ হন তান নাও সেন কা আকা হনচু বিজো হি তপন চিফাচুন নুপি নুচুন লেন্দো জা লেন্দো কাপ্ত হি ইনলং না কা সাংচুন ননাও তো কেপাতো হন ইনলং ননু নুজো দল হন তান আতি তা হে হিচুন লেন্দো উইনজং আনাও তো আনু লে পকিল নুচু ফা তে তে দিন গোন আদল হন তান আহিলে বদুংগা আনু লে পকিল চু আমু হন তান আহি হিচুন লেন্দো উইনজং আনু আমু ফাচুন আনু জা হেনো হেনো কে লে কনাও জং কাহু নোম হনে নই পুই হনো আতিন কপুম পুমচুন আসাম তান আহি আহিন পকিল চুন লেন্দো তে নি উচা পুইদুংচু আনোম পোন না আনুচুন ইপি সাম তেল আজনচুন আঙাই লুৎহে মাংচুন লেন্দো জা লেন্দো নং হুং ইন লং ননাওচু হিন্দাল হতান আতি নহে আহিন বদুংচু তুই লেন আহিজে চুন আলেন হন আপাল গাল কাইথে মাছু চাপং দিঙাচু হা আসা আহিন আপাল জৌ পোন আহি হিটিয়া আনু ইন লেন্দো জা নং হুং ইন লং ননাও হিন্দাল হতান আতি ফাচুন লেন্দো উইনজং হাসে তা ইন আনু কমা হেনো কনাও হিন্দাল হা ইন নং কমা হু থে পোংে হিজে চুন হু বং ফা ইন কে কনাও তো ইন লঙা কিলে হন তাঙে আতি তা হে হিচুন লেন্দো উইনজং আনাও থংহাও কমা বয় হুঙো এই নি কিলে তা হিটে হে নুন বন এ গাই লুহন লো আতিন হিটি চুন ইন লম আহিন জোল হন তা হে খোল আজিং তান আলাই লাই হন জি চুন আলল হন তান গিল কেলিন আহাই সাম্পাই হন তান হে নে দিং আউম পোন চুফা চুন দৌচুল্লা না চাং পোল আহিন নে দিং ইপি আউম দেম তে আহে আমি আমি আহল হল হন আহিলে আজো জো নচুন মিম চং খাত হি আন কিমু হন তান হে হেচি মিম চং জং চু আনে ওয়া নেও ওয়া না খাম জং হিলো আহি ওয়াং ইন ইপিতি তাম বেতাও লেন্দো লে আনাও চু মিম চং চং খা সে চু না কি কে হোপ হন না আনি এহন নাই তা চু নেও চখাত আনি এহন ওয়াং চু না আলু অয় সেল হন ইন আহি হে তে চুন লেন্দো তে নি উচা চু আগেন থেল হে হন ওয়াং আকি গাই লুত হন দান হি তু নি চানা সেই মং মো আু নি আই হন জং এসে ও হে এ ও নাই নোম না ওভেম চম চা লেন্দো তে উচা থুসিম এসেই দু হি চানু হি হন লং চপং হো আজু আ কসাই বঙা থুদো কাহিন নাই দিং না হি ওভে ও লেন্দো তে উচা থুসিমা কুণ জিল দো থে ইপি পি নাই উভেম আইরিন নিন ইপি জিল দো থে নাই এম
1: ও চা কি লিং হিলে
0: জুলিয়া নিন ইপি না জিল দো থে উমেম
1: লেন্দো তে নি আনু কি থুপি বঙা কে নো কানু কই থুপি জিং দিং আহি
0: মিনলু নিন ইপি জিল দো থে না মু এম
2: কেন জং লেন্দো তে নি উ চা বঙা কউ কানাও তে নে কা খেও পি দিং আহি
0: আচাই না পেন ইন হেলেন নিন ইপি জিল দো থে না নে এম
1: কেন জং মে থাই চাকা কানু সি লো দিং আহি
0: কি পাও মে লেন্দো তে উ চা থুসিমা কো নিন থিল তাম তা ইজিল দো তাওবিন ইজিল দো হোজং ইজুই চে দিউ কা কিনে মে আহি লেতুন থুসিম গাই তা ইজা উ তো কেলহনিন বাইবল চাং খাত পথেন লোপি নদিং ইন সেই খোমু হিতে